0: gezongen door Jesleen Royal en Bea Prak. Heeft u gehoord uit de film Shersha, het liedje Rancha. Uit de film Raju Chacha komt het volgende liedje in het programma Geetum Kelleher via Radio SBS. Gezongen door Sean komt Tune Mujhe Pehchana Nahi.
1: Sanjana! Sanjana!
2: I'm sorry. मैंने आपको पहचाना नहीं.
3: तेरे लबों पे इनकार है, मेरे लबों पे इकरार है. हाँ यही तो है सब निशानियां. हाँ इसी का नाम.